0: ফগু বাবু ঘরে অছন্তি। ফগু বাবু
1: বাহার কবাট ঠিয়া মেলা, কাহার কোনো দেখা দর্শন নাই।
0: ফগু বাবু, ফগু বাবু
2: আসন্তু আসন্তু আসন্তু মাধব বাবু, স্বাগতম সুস্বাগতম। হে হে বসন্তু সে সোফায়, ভিতরে টিকে অফিস কাম করুথিলি তো।
1: আজিও আ
2: আরে কাবেরী বি আসিছি, বাহার কাটি আলা
1: আসুথিলা যে মোবাইলটা রিং হেলা তো ও বাহারে রহিগলা।
3: অঙ্কল নমস্কার।
2: নমস্কার নমস্কার, আমা আ হ্যাঁ বস এটি।
3: হ্যাঁ অঙ্কল বসুছি।
2: কাবেরী।
3: হ্যাঁ অঙ্কল।
2: তোর নার্সিং কোর্স শেষ হলো না নাই?
3: আসন্তা সপ্তাহে আমার এক্সাম অছি।
2: মাধব বাবু আপনকর চিন্তা গলা, ঘরে অধা ডাক্তার বি পাইজি।
1: হ্যাঁ ভগবানঙ্ক দয়া।
2: হ্যাঁ ঠিক কইছেন আপন, হেলে এমিতি অসময় রে।
1: মো পাই সময় অসময় কিছি নাই, নারদঙ্ক অবতার জানন্তু, তাঙ্ক পাই কেউ স্থান কাল পাত্র কিছি বারণ থিলা কি?
2: না জমা নুহে।
1: মো পাই মধ্যে সেমিতি। এ মা কাবেরী এ বইটা দে অঙ্কলকু।
3: অঙ্কল নিয়ন্তু, আন্টি সাগর ভাই কেহি দেখা যাও নাহান্তি?
2: আরে কুস্তি প্রতিযোগিতা দেখিবাকু যাইছন্তি।
3: মমি তো আমার সেইটিকে যাইছন্তি।
2: সে কোন রেফ্রি না গেস্ট?
1: নাই নাই, সে নিজে ভাগ নেবে।
2: হ্যাঁ
1: তাঙ্কর আগরু অভ্যাস অছি, এই সভা সমিতি যোগু অভ্যাস করি পারু নাহান্তি, নহেলে অলিম্পিক পদকটা তাঙ্ক পাই বড় কথা নুহে।
2: ম্যাডাম তাহলে এতে কলার অধিকারিণী?
3: মমি আমার রোষেই বাস ঘর কামকু ছাড়ি দেলে অন্য কাম পাই পুরা ফিট।
2: তাঙ্ক সহ কেবে দেখা হয়নি তো?
1: দেখা হইথিব, হেলে আপন চিহ্নি পারি নথিবে। মু তো শুনিছি সে কহন্তি আপনকু অনেক থর সে দেখিছন্তি।
2: মতে দেখিছন্তি?
1: হ্যাঁ আপনকু রাস্তারে বজারে দেখিছন্তি। কম্পিউটার ব্রেন তাঙ্কর, দুনিয়া যাকর খবর রখন্তি।
2: মু তাহলে তাঙ্কু দেখিছি কহুছন্তি?
1: হ্যাঁ দেখিছন্তি না, সে প্রায়তঃ জিন প্যান্ট আউ টি শার্ট পিন্ধন্তি, বব কট চুটি।
2: ওহো মু দেখিছি তাহলে দেখিছি, এ আপনক ঘরু বাহারিকি গলাবেলে দেখিছি। হেলে মু ভাবিছি ইয়ে কাবেরীর পুয় সাঙ্গ কি হইথিব না?
3: অঙ্কল আপন কোন মো সাঙ্গ সাথী তো মো সান ভৌণী কি ভাই ভাবন্তি, কেমিতি ফিগর মেইনটেইন করছন্তি দেখিছন্তি তো?
2: হ্যাঁ সত্য কথা, সে বেশ পোশাক আউ চেহারা দেখিলে যে কেহি ভ্রমণে পড়িব।
1: হেইটি ফগু বাবু,

0: ও সাঙ্গরে গলাবেলে অনেকে ভাবন্তি মু তাঙ্কর বাপা।
1: বাকি বিজ্ঞান লেখক মাধবচন্দ্র দাস, প্রকাশিকা শ্রীমতী মায়াবিনী দাস, সহযোগী মিস কাবেরী দাস। হে দাসবাবু, এইটা তাহলে আপনার লিখছেন?
0: সে কথা পচারছেন আজ্ঞা, বাকি বা উদ্ধার মাগিবার 100টা উপায় এথিরে বর্ণনা করা যাইছি, আ অধিকাংশ পরীক্ষিত।
1: হ্যাঁ, জনা পড়ুছি। মু ভাবিলি আপনক পূর্বজ শ্বশুর মানক ভি আপন রোষেই উপরে কিছু লিখিবে না? আপন তিনি জনক ফটো মধ্যে ওইতরে ছপাই দিয়েছেন। হয় মাধববাবু, লেখক তো আপন, পুরা পরিবারটার ফটো ছাপিছেন যে।
0: মু লেখক হলে কোন হব, এ বই প্রকাশনরে সেমানকর অবদান মধ্য কিছু কম নুহে।
1: সেমানকর ভূমিকা কোন? এমিতি ছপা অক্ষরে রাখিবাকু বইরে প্রকাশিকা হিসাবরে নিজ শ্রীমতী মানকর না ছপা যায়, এইটা বড় কথা নুহে। হলে আপন ফটো ছাপিলে তা মানে পাদে আগকু গলে, এইয়া তো?
0: সে কথা সত, হলে আউ গোটাই কারণ লুকায়িত অছে।
1: হ্যাঁ,
0: আপন বইটা পুরা পড়িলে জানিপারিবে এথিরে স্বামী স্ত্রী ঠারু কেমিতি উদ্ধার নেই পারিব, বা স্ত্রী স্বামী ঠারু কেমিতি বাকি নেব, সে কথা উল্লেখ অছি। বন্ধু বান্ধব পরিবার অন্য মানক ঠারু কেমিতি বাকি নিয়া যাই পারে, সে কথা এথিরে প্রাঞ্জল ভাবরে লেখা হইছি। 60 পৃষ্ঠারে আম কথা অছি।
1: এ 60 পৃষ্ঠারে?
0: আজ্ঞা, তথাপি চুম্বকরে কই দৌছি, আডভান্স নেই প্রেস বালা তো বহি ছাপি দেলা, হলে সবু তক টঙ্কা পৈঠ নকলে বহি তক মিলি পারিবনি জানিলা পরে শ্রীমতীঙ্কর শরণ পশিলি। সে তাঙ্কর সুনাহার বন্ধা পকাই 20,000 দেবারু বহি তক মুকুলিলা।
1: আপন তাহলে প্রেস বালাটু বাকি আনিপালেনি?
0: বুঝিলে ফগু বাবু, আপন ভাবন্তুনি মু এদিগরে মুন্ড খেলেইনি, খেলেইছি, বহুত ভাবিছি, হলে পারিলিনি। আগামী সংস্করণ বেলকু দেখিবে এ অধ্যায়টা মধ্য থিব। ফরেনরু বাকি পাইবার কলা কৌশল সেথিরে নিশ্চিত ভাবরে রহিব।
1: আউ ইয়ে ঝিও কাবেরী কথা?
0: সে তো সাঙ্গরে অছি, তা কথা সে নিজে কহু।
2: অঙ্কল, বাপাঙ্ক অক্ষর আপন দেখি নাহান্তি, সে যাহা লেখন্তি না নিজে আউ থরে সেতক ঠিকরে বি পড়ি পারন্তিনি, তেণু পুরা পাণ্ডুলিপিটাকু মু লেখিছি, কাহা পরে কেউটা রহিলে ভল হব সে কথা মধ্যে মু ঠিক করিছি। মমি তো কেবল তা সুনাহার সতরে হেউ কি মিছরে হেউ বন্ধা পকাই 20,000 টঙ্কা দিয়েছি। ড্যাডি লিখিছন্তি নিজ অভিজ্ঞতা ও অন্যর পরামর্শরে, হেলে বাকি তক কাম মো উপরে।
1: বই তো আসিলা, আউ বাকি কাম পুনি কোন?
2: অঙ্কল, এ বাকি কাম মানে উদ্ধার কথা নুহে, বাকি মানে অবশিষ্ট কাম, মানে বহিগুড়াক বিক্রি হয়ে টঙ্কা আদায় হলে তো যাই মমিঙ্ক টঙ্কা সুজা হব, আউ কিছু লাভ মিলি পারিব। সে দায়িত্বর 80% কাম মোর।
1: তু ঝিও পিলাটা, এ কাম কোন করি পারিব মা? বরং দোকান গুড়াকরে দেই দেইতিলে চিন্তা যাই থান্তা।
0: কি কথা কহুছন্তি আজ্ঞা, দোকানরে বহি দেলে আপন আউ পয়সা ফেরি পাইবে, বহি বিক্রি হব হলে আপনক টঙ্কা ফেরস্ত পাইবেনি, বরং সেমানক পাখকু দৌড়ি দৌড়ি অধিক খরচান্ত হবে, ধনহানি প্রাণপীড়া। অবশ্য সে ভিতর 100 কে 5-7 জন কিছু দেই পারন্তি।
1: কাবেরী, তু
2: কুহন্তু অঙ্কল,
1: তু কোন এ কাম ঠিকরে নেই আনি থুই পারিবু মা?
2: পারিবিনি কাহিঁকি, মু যেউঠি পড়ুথিলি সে ইনস্টিচ্যুট আউ যেউঠি চাকরি করিবি সে সংস্থারে অধিকাংশকু বিকি দেবি। মো সাঙ্গসাথী অছন্তি সেমানকু 2-4টা বহির দায়িত্ব দেই দেলে সেমানে সেমানকু চিহ্না পরিচয়রে বিক্রি করি পারিবে।
1: দামটা কিন্তু টিকে অধিক মনে হচ্ছে, 100 পৃষ্ঠাকু 100 টাকা, আর বইটাকু জেরস করি দেলে তো সস্তা পড়িব।
0: বুঝিলে আজ্ঞা, এইটা হেলা অফর যুগ, অফর নথিলে লোকে মুহ মুড়িবে, তেণু আমি স্কিম রাখিছু।
1: স্কিম?
2: হ্যাঁ অঙ্কল, গোটাই কিনিলে গোটাই ফ্রি, মানে 50 টাকা দামে 2টা বই একাথরে বিক্রি হয়ে গলা, ক্রেতা নিজে গোটাই পড়িবে, অন্যটি কাহাকু গিফট দেই পারিবে।
1: তাহলে এমিতি খণ্ডিক 50 টাকা, এইয়া তো?
0: ଏହେ।

0: আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। হ্যালো,
1: ম্যাডাম দোলগোবিন্দ মিশ্র, সুলেগা, ঝাসুড়া জেলার কৌছে।
0: আজ্ঞা, আপনার বহুত বহুত স্বাগত, নমস্কার।
1: ধন্যবাদ ম্যাডাম, নমস্কার ম্যাডাম।
0: আজ্ঞা, কহুন কেনতা আছেন আপন?
1: বনিয়া বনিয়া বর্ষা বর্ষি কাল হেলা কিনা আপনার? আমার এটা তো কাল বর্ষা হেলা, পুরা
0: বহুত
1: বর্ষা
0: আজ্ঞা,
1: হেলা।
0: লোকা গড্ডি হিকরি বহুত ক্ষতিগ্রস্ত বি হেইছে, গছ পাতা ভেঙ্গি যাইছে, সবু আড়ে হেইছে আজ্ঞা। কালকা
1: আমার আড়ে টিকে বর্ষা হয়েছে আজ্ঞা, বর্ষা হেলা টিকে বিজলি হেলা, টিকে লাইন বি নাই ন, টিকে মানে গছ পাতা টিকে ভাঙি যাইছে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, সবু আড়ে এটা হেইছে আজ্ঞা,
1: হ্যাঁ
0: সম্বলপুরে বহুত টিকে অধিকা হেলা এসুর।
1: হ্যাঁ, আর সে পানি পাগ বি তো কমছে কি যে আর 2 দিন কেতে বর্ষা হবো কই
0: হ্যাঁ,
1: কি
0: আর
1: সতর্ক
0: হেনটা
1: দেওয়ালি
0: মানে
1: কৌ।
0: ধুকা বি আসি পারে বলে বি পাণিবাক কহুছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর কহুন আজ্ঞা, আপনার আজ কেন গীত শুনবাকে চাহুছন?
1: অনুরোধ ফিল্ম র, তুম বেসাহারা হো তো কিসি কে সাহারা বনো,
0: বহুত
1: এই গীতটা
0: সুন্দর
1: শুনে
0: গীত
1: দেবে।
0: বাছলে আজ্ঞা, আপন মন্না ডিঙ্কু শুনবাকে চাহিছন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপন কাকা
1: এটা
0: কে
1: টিকে
0: ডেডিকেট করবে?
1: ডেডিকেট করে দেমা,
0: আজ্ঞা কহুন।
1: এটা ডেডিকেট করমা আমার মুলারি প্রসাদ কর, কেশরী পালি, তারপরে বিহারী লাল ভৈ, যশবন্তী ভৈ, প্রশান্ত কুমার দাস, লিলি দাস, আর মোর বিশেষ দীপাঞ্জলি মিশ্র, আর যেতকি সমস্ত শ্রোতা বন্ধু মানুষ এটা ডেডিকেট করে দেবে,
0: আজ্ঞা আজ্ঞা,
1: এটা শুনে দেন।
0: আজ্ঞা, এই কার্যক্রম মাধ্যমে সমস্ত এই গীতটা আমি ডেডিকেট করে দেছু। আর শুনবা আপনার পছন্দর গীতকে?
1: হ্যাঁ হ্যাঁ, শুনে দেন ম্যাডাম,
0: আজ্ঞা,
1: ধন্যবাদ।
0: নমস্কার।

শেষ শ্রাবণ সিনেমানু শুনুনি গীতটা গীতকে গাইছেন প্রফুল্ল কর এবং সাথী লিখেছেন আর সঙ্গীত দিয়েছেন প্রফুল্ল কর।

মুহি পরা তোর হৃদয়মণি ছাড়ি দে তোর মার কানি ধরি নেই তোতে করিবি রাণী রাণী তু সতে মতে কি পারুনু চিনি মুহি পরা তোর হৃদয়মণি ছাড়ি দে তোর মার কানি ধরি নেই তোতে করিবি রাণী আসিছি মো পাঘর যা মোর গোজা গোজা।

শ্রোতা বন্ধু, খরা সময় নিয়া পাখে কাম করতু না, যদি ঘরে টিণ ছপর হয়েছি তাহলে তা উপরে নড়া বিছাই দিও, যদি এসি ভিতরে অনেক তাহলে সঙ্গে সঙ্গে খরা কু আসন্তু না, হুয়েত থন্ডা আউ গরমে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাইপারে। খাইবারে অত্যধিক তেল মশলার ব্যবহার করতু না, সহজরে হজম হয়ে পুথা ভি খাদ্য খাঁতু, নিশাদ্রব্য আদৌ সেবন করতু না। যদি হালিয়া লাগুছে তেবে বিশ্রাম নিয়ন্তু, তথাপি যদি কিছু অসুবিধা অনুভব লাগে তেবে সঙ্গে সঙ্গে ডেরি নকরি ডাক্তরঙ্ক পরামর্শ করন্তু। সময় তো সরি সরি আসিলাণি। কার্যক্রম শেষে মহম্মদ রফিঙ্ক কণ্ঠে কথাচিত্র নীলকমলর এ গীতটি শুণন্তু। গীত রচনা সাহিল লুধিয়ানভি, সঙ্গীত নির্দেশনা রবি।

John Markanti Kinatok Idatanam Jiabulikri Tengaldat Hele Name Somajnu Jitibule Nam Okkaldat Ilaldat Name Samajik Karjakram Gutinu Nam Samil Manaldat Au Bin Bin Jen Tihar Baharatili Name Samajik Karjakram Gutijanatili Anu Samil Manaldat Bulikri Name Jiabon Nam Tiki Sabnu Ujaldat Bulikri Tenga Katro Hone Rothele Nam পরিশ্রম কাম থালে যে নামে জিয়া চালর আদগে লাগানতা তেঙ্গা বি খাতির কিছি যে রেড়ি চালাব হলে তা টুঁড়ি চালর যে তাঁকি অর্থ যে নাম কামাণি কুঠানি কামত নালখু নানত হলে যেই কিছুটা রোজগার মান যে নাম নিজে চালর তার নামে পরিবার মন চালাবত আর হন্যে এর থেলে নাম যেহেতু সমাজ নু রাল দাত ভিন ভিন সময়ানু ভিন ভিন ঘটনা ঘটি ঘটরি একাবাকেন নাম খুশিনু নালদাত গীতু পারদাত তা একাবাকেন নাম দুঃখনুহি ঘায় ঘায় নামহে কাথাবন ভাবদাত যে একানেকরি ই দুঃখপদ নামহে জিয়ান্তি পার মানক হন্যে এরতলে নাম প্রকৃতিবন বিশ্বাস নান্দাত আদগে লাগান্তা নাম ধর্মবেলাসীন হি পূজা নান্দাত বিড়িন পূজা নান্দাত নামহে পিতৃ পিতারিন পূজা নান্দাত ই প্রকৃতিবন পূজা নান্দাত আর ই পূজা নান্নানু নামহে অন্টা বড়েটি বিশ্বাস রাই আ বিশ্বাস আতিলি বুলিকি নামে জিয়াবন নাম আগলি আগলি হুয়াল দাত আর ইদাত বি সত কথা যে বিশ্বাস নেখে যেতকি জহ আতিলি আস আ বিশ্বাস গে বলেহি তাহে জিয়াবন সুরুখুরু গে আগলি আগলি হুয়াঙ্গ দাস আদগে লাগানতা নাম যেতবেলে নামে জিয়ানু দুঃখনটা খাতরি নাম হন্যে আ মহাপুরুবন নাম স্মরণা কাম দাত তাহে আশীর্বাদ রহলে ই যেতে দুঃখ কষ্টবোধ পার মানক আর নামে জিয়ানু অন্টা সুখ শান্তি বার আ বিশ্বাস অন্টা আতিলি আদি লাগান নাম ভিন ভিন সময়ানু ভিন ভিন পূজা পাঠ ভিন আন্দাত আর নামে জিয়াব দেখানে আঘলি সুখময় মান আ কথান নাম চিন্তা কামদাত নামে হাড়পানু একানেকরি ধন সম্পত্তি বাঢ়র আলার গান একানেকরি নাম ভল সম্পর্ক ইয়ত আর নামে সামাজিক জিয়াবন ঠিক হিসাবনু উজ্জত নামে আড়পা পালিনু একানেকরি হাদ্দু বচ্চুর মানর আর নামে এই বংশধারা আতিলি আদাদ আঘলি আঘলি ক আ কথান বিনাম চিন্তা কামদাত আউ পূজা পাঠ ভি নান্দাত আউ হন্যে এর থিলে সামাজিক পরম্পরানু কার্মা পূজা খালি নামে কুণার বুলিকি মাল্লা যেতের পদ্মান্তার গুঠি কামনার আর অন্য জাতি ধর্ম বর্ণ যেতের বিশ্বাস নান্নার যে ই করমসানি পূজানু নামে এ হাল্লুখুণিন্দা যাহারাই নামে হেসু কা নামে চাষ বাস বোধ ভল মানি বুলিকি আদান ভাবদাত তার সঙ্গে সঙ্গে ধন জন গোপলক্ষ্মী আদাদ ভি পরিপূর্ণ মানি আউ রাই আ প্রকার অন্টা বিশ্বাস আতিলি বুলিকি নাম পূজা পাঠ নান্দাত তা হন্যে করমসানি পূজা যেন নান্দাত একানেকরি আলার গুঠি পাড়নার আর একানেকরি গুহারি কামনার আ কথাবন নামে এই কুণা ভাই ভুণী গুঠিয়ার হি এ অন্টা গীতু পাড়কানার তাই না হু গীতু বন মেনত পাড়কানার বুদ্ধদেব বুদলা আর তামে দল আন্নু নে গুঠি সামিল মঞ্চকানার আউডার মঞ্চার সুমতি বাঘ মাধুরী মিঞ্চ কুঠু লাকরা উদ্ধব লাকরা আউ লুটন কিষাণ

0: আকুন বারা ই ভাইঘার গানে দুই পদ কাছে নেখরত
1: এন মানালদান রায় কাছারতান
0: আচ্ছা
1: বলক মানালি রাজগামপুর থানা কুতরা জিল্লা সুন্দরগড় পঞ্চায়েত বনে মাহেকুন পুনা পঞ্চায়েত বনজ রায় কাছার
0: নামে বন মানতেন কার
1: যে হাই উর্ধ বলকড়া হালে ই তহনে বনেন এসকে শিখরর নেকা এন এরকান যে অন্ড বেঞ্জা বর্তা কালার বেঞ্জা বর্তা কালার হালে এন কেরকান যে মা উচ্চারেঙ্গান পদ্ধান্তি কেরার লেকিন ছেড়গে কেরার ছেড়গে কেরার
0: হালে নিমান মাল উচ্চার
1: এঙ্গান মার কাতার গাড়ি নু হালে তহনে উরু পাতকি সিনে টেক্তার চপেরার কাতাচার বাকেন এন কামাল্লা মা দুঃখিত মানসকান সাল এই পাচকি সিন উচ্চার রেঙ্গান এসকে মা উচ্চার
0: আচ্ছা
1: এহা মন বোধান দুঃখ মান যাকেরা সাল এই তহনে নুরো নিউরন বাঁচকান উরো নিউরন বাঁচকান হালে জঙ্গল তো ওই হয় আর লুড্ডি মানুষ তহনে কামসকান
0: আচ্ছা
1: লুড্ডি মানুষ তহনে কামসকান আর এ তো ওই হাপয়ে আর এঠের উরোয় উম্ভ উম্ভ উম্ভ উম্ভ কামাগে শিখকান আন্তি নটা পাড়া নটা পঠেন মাঞ্জা পঠেন মাঞ্জা তুনমুরাগে চিচার তুনমুরাগে চিচার ছোটে তহনে নটা অন্ধরার উরকান এন টিকে সারকে আলাদান ছোটে মানে ছোটে বাজকান তের চৌদ বাকেন আর তো পাঁচকি পাঁচকি উড়ালার বাকেন পিলা হুরিয়ান উরকান বাকেন ই সঙ্গা চলতে বাবু জোর উড়া বাচার হন্যে তাম এসকে হুড়ি চিচার হন্যে টিকে টিকে টিকে টিকে লাগাবতে লাগাবতে লাগাবতে ই আদত মান যাকে বাকেন নরেন্দ্র কামাই আর তহনে নাম বা কাঞ্চকান লুড্ডি তহনে
0: আচ্ছা
1: হালে একাশন টেড় নাই আগে তো কানিয়া কামর আর তি বারচা হলে টেড় নাই আগে মাড়ুয়া ঝারাই হাপালার পুনা মাড়ুয়া গাড় হরলে টেড়র হি হালে আসেন গুটি টিড়র গুটি টিড়র মানে হুস্তি ও অথরা হলে অনভাঙরি মানো অন্ডা তহনে উরোই
0: আচ্ছা
1: নিঙ্গাই উরা খাতর আর অন্ডা সিউর সন্ধে হন্যে কিরি মানে পায়ের হি বিজ্জা কালাদ মাড়ুয়া আসতি মানে লাগো যে আইয়া যে কানিয়া অন্ধরনা যেটি লাগো হালে এন তো পুরা শিখিরকান আন্দিন তো মাল্লা বাকেন তো পাঁচকির তো যাওয়া মন্দির আর কেরার আর তেঙ্গান খালি অচ্চার আগে তার টিকি এক্সপিরিয়েন্স মানুষকান যে আকুন হ্যাঁ সময় কেরা দিন কলাকার নহি কুদ্দুকান ঢেরুল আকুন ভাথা হি মান জাকেরা দেম হয় লেকিন এড় পান্ত রাখুন মানা মাকাম নাই যাহি হলে তাই পাঁচকান তাকুন আর
0: হই হই
1: এই কলাকার সে যাহি হলে তাহি হ্যাঁ
0: হ্যাঁ
1: বেঞ্জা নহি আর জমা দেন
0: যেতে তারা কালা বারাল দেন মেরে হ্যাঁ নিম যেতেবেলে বর্তিয়া নিমার মাল অচ্চার হু বাকি নিম ছোটে টিকে রাজকার আদগিলে কেন কেন
1: মানে ছোটে বলি মালা টিকে আগে কুকাদারিন মাহওয়ালার সাত লুকিয়া কর মালালে নলুকিয়া কর
0: ওহো
1: মানে এগারো লুকিয়া কর আগে না তার তি জুড়ি জুড়ি বার আলে গাড়ি অন্ট অচ্চার বাকি নেই নিজেরকে পাঁ পাঁ রন নেই হিসাব মামন চা হ্যাঁ গামালা
0: আচ্ছা
1: আগে নেই গান তাতে চার বাকি সালা তহনে নূর নিউরন বাজকান এগা নূর কাহালে এ নিহর হ্যাঁ গামালা আগে না দানে নিজেরকে ধারসকান
0: হ্যালে নিম গাড়ি কোন আর কোন বর্তিয়া বলি ভাব
1: বর্তিয়া বহুত ভাবছিলাম আর বহুত পছন্দ আছা আর কিরো বানে গেছে দুঃখ লাগিয়া হ্যাঁ গা
0: বাকি যদি এন তোমার আচ্ছা
1: কারণ নেই বাকি পাতকি সিনে দেখে হর নেই
0: হনে ভাবছিলাম
1: এন ভাবছিলাম আর ওই শিখর হনলেন রাজি কুদ্দাঙ্গন বাঁচকান
0: ঠিক ঠিক ঠিক ঠিক হ্যালে ইজেন তোহনে বোন আছনার বলি তেঙ্কার মাড়ুয়া নু তো আছনার আর ফের ওই দিন তোহনে ধারি কি বর্তিয়া বিকা
1: বর্তিয়া কয় হ্যাঁ বর্তিয়া কয় মুহ মুহর কে আসকে এনটা পাগড়ি চোর
0: হ্যাঁ
1: পাগড়ি চোর আর তোহনে তার পানি ইয়র হুঙেন আড় ক চাই দুই দুই সের আসানু ইয়রন্তিন তহনেনু চোর টিকে হালি ভঙ্কা নুটো এনতিন হাপ্পয়
0: হালে
1: ইনু তুন্দর তার পানি বন
0: আচ্ছা
1: হ্যাঁ হাপ্পয় এনতিন উরে হন্যেন
0: হালে উরকু একটা আকুন্টে নিমেশন তহনে হাতলি টিকে উরাতা টিকে মেনত

0: তা জানতে নাম কাছে নেখরাল কাত যে নাম হে জিয়াবদ ভল মন সুখ দুঃখ ইবন নেইকি চালরালি আউ ই বদ পুরাপুরি ভাবে নির্ভর নানালি যে নাম একা নেকি নাম হে জিয়াব আগলি আগলি হুয়াল দাত নাম একানে হত হন্যে মান হদা দন্ডা সৎ কথা যে দৈব দৌড়ি মনিষ গাই বলি তেঙ্গনার নাম যেতে চেষ্টা কামচকুনি নাম হে ভাগ্য নু নাম হে কর্ম নু যাহার আদাত ঘটর হলে কথা মাঞ্জা যে একাবদ এঙ্গে কর্ম নু কা ভাগ্য নু আদাত ঘটর বলি নাম যদি নাম হে একাবদ নাম হে নালখুদু নাম যদি পরিশ্রম মান নানত হলে একাধি তাঙ্গি সুখে মালবারি তা ভাগ্যবন পরিবর্তন কামাগে লাগান নাম হে পরিশ্রম নুহি আদাদ সম্ভব মানি তা নাম যেন্তা নালখু নানত হন্যে ফাড়ু নামে লাগান মহাপুরুদ ই অচ তা কথা মাঞ্জা যে ই যেন সংসার নু দুঃখ সুখ আতিলি একা নেকি ই দুঃখ সুখ ভিতরে খুশি বাসি নু একা নেকি জহ সামিয়াবদ নামে জিয়ানু কটর আ কথান নাম সবুবেলে চিন্তা নানত ই আশা সাঙ্গেন ইন্নান্তা মাক্কাপুপু ঝকাঝকা কার্যক্রম বন ঈশানীয়ত ফের খায় জিতিরিন জুহার।
1: শুনুলে কিষান সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুচু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম প্রথমে কথাচিত্র জব উই মেট্র এ গীত কণ্ঠ দিয়েছেন উস্তাদ রশিদ খান গীত রচনা ইরশাদ কামিল সঙ্গীত নির্দেশনা সন্দেশ সান্ধিল্য।

0: আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। হ্যালো,
1: ম্যাডাম দোলগোবিন্দ মিশ্র, সুলেগা, ঝাড়সুগুড়া জেলার কৌছে।
0: আজ্ঞা, আপনার বহুত বহুত স্বাগত, নমস্কার।
1: ধন্যবাদ ম্যাডাম, নমস্কার ম্যাডাম।
0: আজ্ঞা, কহুন কেনতা আছেন আপন?
1: বনিয়া বনিয়া বর্ষা বর্ষি কাল হেলা কিনা আপনকর? আমার এটা তো কাল বর্ষা হেলা, পুরা
0: বহুত। আজ্ঞা, লুকা গড্ডি হিকরি বহুত ক্ষতিগ্রস্ত বি হেইছে, গছ পাতা ভেঙ্গি যাইছে, সবু আড়ে হেইছে। আজ্ঞা, কালকা
1: আমার এটা টিকে বর্ষা হইছে আজ্ঞা, বর্ষা হেলা টিকে বিজলি জড়া হেলা, টিকে লাইন বি নাই ন, টিকে মানে গছ পাতা টিকে ভাঙি যাইছে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, সবু আড়ে হেটা হেইছে। আজ্ঞা,
1: হ্যাঁ
0: সমলপুরে বহুত টিকে অধিকা হেলা এসুর।
1: আর সে পানি পাগ বি তো কইছে কি যে আর 2 দিন কেতে বর্ষা হব কই কি
0: আও
1: সকাল বলে
0: হেন্দা
1: বলে
0: মানে ধুকা বি আসি পারে বলে বি পানি বা কহুছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আ কহুন আজ্ঞা, আপন আজ কেন গীত শুনবা কি চাহুছন?
1: অনুরোধ ফিল্ম র, তুম বেসাহারা হো তো কিসি কে সাহারা বনো,
0: বহুত
1: ঠিক তারা
0: সুন্দর
1: শুনে
0: গীত
1: দেবে।
0: বাছলে আজ্ঞা। আপন মন্না ডিং কু শুনবা কি চাহুছন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপন কাকা কি
1: এটা
0: ডেডিকেট করব?
1: ডেডিকেট করে দেবা।
0: আজ্ঞা কহুন।
1: এটা ডেডিকেট করমা আমার মুলারি প্রসাদ কর, কেশরী পালি, তারপরে বিহারী লাল ভৈ, যশবন্তী ভৈ, প্রশান্ত কুমার দাস, লিলি দাস, আর মোর বিশেষ দীপাঞ্জলি মিশ্র, আর যেটকি সমস্ত শ্রোতা বন্ধু মানুষ এটা ডেডিকেট করে দেবে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: এটা শুনে দেন।
0: আজ্ঞা, এই কার্যক্রম মাধ্যমে সমস্ত এই গীতটা আমি ডেডিকেট করে দেছু। আর শুনবা আপনার পছন্দর গীত কে?
1: হ্যাঁ হ্যাঁ শুনে দেন ম্যাডাম,
0: আজ্ঞা,
1: ধন্যবাদ।
0: নমস্কার।

0: শ্রোতাবন্ধু নমস্কার। শিল্পাঞ্চল কার্যক্রম শুণুথিবা শ্রোতাবন্ধু আমি স্বাগত করুছু। শ্রোতাবন্ধু আমি সমস্তে যেভাবে ভাবে জানু যে আমার দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ কলা, স্বাধীনতা পরে পরে দেশ কিভাবে ভাবে আগকু যাব, সামাজিক আর্থিক ক্ষেত্রে কিভাবে উন্নতি লাভ করিব এবং গোটিয়ে স্বচ্ছল সমাজ ব্যবস্থা গঠিত হব সে দিগরে সরকার মধ্যে অনেক কার্যক্রম হাতক নিয়েছেন এবং পরে পরে অর্থনৈতিক অভিবৃদ্ধি যেতবে গুরুত্ব দেলে সেতবে শিল্পায়ন কিভাবে ভাবে প্রচার প্রসার হব এবং শিল্পক্ষেত্রে কিভাবে ভাবে দেশ সমৃদ্ধির পথে আগেই যাব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়াগলা। তবে এই দৃষ্টি রাখি বিভিন্ন সময়ের বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হল এবং সে অঞ্চলর কেবল আর্থিক সমস্যার সমাধান কলা তাহা নুহে, সে অঞ্চলর সামাজিক সাংস্কৃতিক এবং সমাজ ব্যবস্থা তাকে মধ্য সুধারিবার সে সহায়ক হল এবং বর্তমানর যুগরে যেতবে জ্ঞানকৌশলর ব্যবহার করাগলা, প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করাগলা, এই সময় মধ্যে এর ভূমিকা আহরি বড়ি যাই। তবে যে সব অঞ্চলের শিল্প কারখানা গড়ি উঠিলা সে অঞ্চলর অনেক সমস্যা লা তাহা সমাধান হয়েছি এবং এভাবে অনেক সমস্যা মধ্যে সৃষ্টি হয়েছি, দুইটা যাক গোটিয়ে সমান্তরাল ভাবে গতি করছেন, যা কি হুয়েত আমি সমস্তে জাঁপারু না এবং তাহা আমার লোকলোচনার বাহারে রহি যাচ্ছি, তাহা দৃষ্টিগোচর হেউ না। তো সেভাবে এক সমস্যা যে শিশু শ্রমিক সমস্যা কিংবা শিশু যে শিশু মানে রয়েছেন শিল্পাঞ্চলের সে গোটিয়ে গোটে সমস্যা দেখা দিয়েছি, সে অধিকার রয়েছে, সে যা পাইবার কথা যা হক তাঁকর রয়েছে সেসব ক্ষেত্রে মধ্য কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। তো এই যে শিশু অধিকার রয়েছে শিল্পাঞ্চলের যে শিশু মানে রয়েছেন সে সম্পর্কে অধিক আলোচনা করা আজ আমার উপস্থিত অনেক শিশু সুরক্ষা অধিকারী সরিতা মহাপাত্র যে কি সম্বলপুরের অবস্থাপিত। তবে আসন্তু তাঙ্কু স্বাগত করিবা এবং এ সম্পর্কে অধিক কিছু আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমে আমাকে কহিবে যে শিশু যেতবে সে মার গর্ভরে রহুচি সে সময় মধ্যে তার গোটে অধিকার রহি যাচ্ছে, গোটে সমাজের তার গোটে অধিকার রহুচি, তার গোটে স্থান রহুচি। তবে যে শিশু মানে শিল্পাঞ্চলরে রহুচেন শিল্পাঞ্চলরে যে প্রকার ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থা ভিতরে শিশু কিভাবে ভাবে তার জীবনকু আগেই নেবার গোটে সুযোগ পাইবা কথা এবং শিল্পাঞ্চলরে কিভাবে ভাবে শিশু মানক ব্যবস্থা রয়েছে আপনার এই যে ইন্ডস্ট্রিয়াল অ্যাক্ট যা হয়েছি কিংবা যেদিন ঠার এই যে শিল্পকারখানা সৃষ্টি হয়েছি সে সময় এই যাবৎ কিভাবে ভাবে সে প্রতি গোটে দৃষ্টি দিয়া যাচ্ছে সে সম্পর্কে কিছু সূচনা দেবে।
1: মু এই সম্বন্ধে টিকে বিশেষ সংক্ষেপরে তো পূর্ব ইতিহাস কু টিকে ফেরিবা পাই চাহুচি। 1757 মসিহারু যেতবেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসিলা আউ আমার বাণিজ্য ব্যবসার আরম্ভ করলা, সে প্রথমে তার কেন্দ্রবিন্দু করেছিলা ওড়িশা বেঙ্গল আউ বিহারকু। সেতবেলে সেমানে যেতবেলে এই সব কাম আরম্ভ কলে সেমানকু তাঁকু লাগুতলা যে সহজ উপায় হচ্ছে ছুয়া মানকু নেইকরি সে জায়গায় কাম করাইবে বলি। যেতবেলে যেহেতু সুতা কলকারখানা বিশেষ ভাবে আরম্ভ হইতলা আর সুতা কলকারখানারে ছোট ছোট ছুয়া মানকু সেথরে কার্যরত রাখুতলে আর সেথরে সেমানকর অধিকার ক্ষুণ্ণ হতলা, এথিপাই যে তাঁকর বয়স তাঁকর মানে কার্য করিবা ক্ষমতা অনুসারে যেতিকি সেমানে কাম করতে তাটু সেমানে কম বেতন পাউতলে, এথিপাই যে সেমানে তাঁকর অধিকার বিষয়ে জানি নথিলে আও সেমানকর সেতিকি শিক্ষাগত যোগ্যতা কি সেতিকি বয়স নথিলা সেই বিষয়ে সে সম্বন্ধে সেমানে কাহাকু নিজর মত দেবে বলি। তো এই জিনিসটা ধীরে ধীরে গোটে সমস্যা আকারের সৃষ্টি হলা। তাপরে যেতবেলে 1928 মসিহারে জেনিভা কনভেনশনরে শিশুর অধিকার উপরে গোটে বহুত বড় কনভেনশন হল, সে কনভেনশনরে শিশুর অধিকার উপরে এমানে পাখাপাখি বা মানে 100 কত বর্ষ পরে এ বিষয়ে যেতবেলে সেমানকর মানে ডিসকশন ଆଲୋଚନା କଲେ, ସେ ଆଲୋଚନାରେ ବହୁତ ବିଷୟ ଶିଶୁଙ୍କର ସମସ୍ୟା ବିଷୟରେ ବାହାରିଲା। ସେତେବେଳେ ସେମାନେ ଅନୁମାନ କରିପାରିଲେ କି ଶିଶୁମାନଙ୍କର ଅଧିକାର ଏଠି କ୍ଷୁର୍ଣ୍ଣ ହେଉଛି ବୋଲି। ସେତେବେଳେ ମାତ୍ର ଚାରୋଟି ସେମାନେ ବିଶେଷ କରି ଚାରିଟି ବିଷୟକୁ ସେମାନେ ଧ୍ୟାନ ଦେଇଥିଲେ ସେତେବେଳେ, ସେଟା ହେଉଛି ଶିଶୁର ମାନେ ଜନ୍ମଗତ ଅଧିକାର, ଯେଉଁଟା ମା ବଞ୍ଚିବ, ତାକୁ ଖାଇବାକୁ ମିଳିବ, ତାକୁ ଲୁଗା ମିଳିବ, ମାନେ ଗୋଟେ ସୁସ୍ଥ ସବଳ ମାଆଠୁ ସେ ଜନ୍ମ ପାଇବ, ତା'ର ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ରହିବ, ଖାଦ୍ୟ ପାଇବ, ଗୃହ ପାଇବ, ଆଉ ସୁରକ୍ଷା ପାଇବ। ଏଇ ଜିନିଷ ବିଷୟରେ ସେମାନେ ବିଶେଷ ଧ୍ୟାନ ଦେଇଥିଲେ। କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଏଇ ଜିନିଷଟା ଯେତେବେଳେ 1986 ଏଇଟା ଯେତେବେଳେ ପୁରା ସବୁ ଦେଶମାନଙ୍କ ଭିତରେ ବ୍ୟାପିଗଲା ଯେ ନାଇଁ, ଶିଶୁ ଶ୍ରମିକ ଶିଳ୍ପାଞ୍ଚଳ ଯେମିତି ଯେମିତି ବୃଦ୍ଧି ହେଉଛି, ଶିଶୁ ଶ୍ରମିକ ବି ତା ସାଙ୍ଗରେ ବୃଦ୍ଧି ହେଉଛି, ତା'ର କାରଣ ତା ପଛରେ ସେମାନେ ଖୋଜିବାକୁ ଲାଗିଲେ। ସେ କାରଣ ଯେତେବେଳେ ସେମାନେ ଜାଣିଲେ ଯେ ପ୍ରଥମ ହେଉଛି ଯେ ଗୋଟେ ପରିବାରଟା ପୁରା ବିସ୍ଥାପିତ ହେଉଛି, ସେ ଜାଗାରୁ ବିସ୍ଥାପିତ ହେଇକିରି ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ ଯେତେବେଳେ ଯାଉଛି, ପରିବାର ସାଙ୍ଗରେ ଛୁଆର ଅଧିକାର ବି କ୍ଷୁର୍ଣ୍ଣ ହେଉଛି ସେଠି
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ।
1: ସେଇ ଶିଶୁର ଅଧିକାର କେଉଁ କେଉଁ ଜାଗାରେ କ୍ଷୁର୍ଣ୍ଣ ହେଉଛି, ପ୍ରଥମ ହେଲା ତା'ର ବଞ୍ଚିବାର ଅଧିକାର ସେ କ୍ଷୁର୍ଣ୍ଣ କରୁଛି। ସେ ନିଜର ଜନ୍ମ ମାଟିରେ ଯାହା ପାଉଥିଲା, ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ ନୂଆ ଜାଗାକୁ ଯାଇକି ସେସବୁ ଜିନିଷ ସେ ପାଉନଥିଲା, ଯେଉଁଟାକୁ ଆମେ କହୁ ରାଇଟ୍ସ ଟୁ ସର୍ଭାଇଭାଲ ବୋଲି। ଦ୍ୱିତୀୟରେ ହେଲା ଛୁଆର ଶାରୀରିକ ସୁସ୍ଥତା, ଯେଉଁଟାକି ସେଇ ପରିବେଶ ଭିତରେ, ସେଇ ଯେଉଁ ପରିବେଶ ଭିତରେ ପରିବାରଟା ବିସ୍ଥାପିତ ହେଲା, ସେ ବିସ୍ଥାପିତ ପରିବାର ଯାଇକି ଯେଉଁ ଜାଗାରେ ବି ରହିଲେ, ସେ ଜାଗାଟା ତାଙ୍କ ଲାଗି ଶାରୀରିକ ଭାବେ ସୁସ୍ଥ କି ଅସୁସ୍ଥ ସେମାନେ ବି ଜାଣିନଥିଲେ। ସେଠି ପାଣିର ସୁବିଧା ନଥାଏ, କେତେବେଳେ କେତେବେଳେ ଠିକ୍ ଘରଟେ ବି ପାଉନାହାନ୍ତି, ତ ପରିବାରକୁ ଠିକ୍ରେ ଆର୍ଥିକ ସହାୟତା ବି ମିଳେନି, ସେମାନେ କେଉଁଠି କାମ କରିବେ, କେଉଁଠୁ ଅର୍ଥ ଉପାର୍ଜନ କରିବେ। ସେତେବେଳେ କ'ଣ କରନ୍ତି, ଛୁଆମାନଙ୍କୁ ବି ସେମାନେ ବାଧ୍ୟ କରନ୍ତି ପରିବାର ଯେ ତୁ ବି ଆମ ସାଙ୍ଗେ ଚାଲ କାମ କରିବୁ ବୋଲି। ନିଜ ଜନ୍ମ ମାଟିରେ ଯାହା ବି ତାଙ୍କର ଜମି ବାଡ଼ି ଯାହା ବି ଥାଏ, ତାଙ୍କର ଚାଷବାସ କରୁଥାନ୍ତି, ସେ ସବୁକୁ ତାଙ୍କୁ ଛାଡ଼ିବାକୁ ପଡ଼େ। ସେଥିପାଇଁ କହିକି ସେମାନେ ତାଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଉପାୟ ଅର୍ଥ ଉପାର୍ଜନ କରିବାର ତାଙ୍କ ପାଖରେ କୌଣସି ପଦ୍ଧତି ନଥିଲା ସେତେବେଳେ, ତ ସେଇଟା ତାଙ୍କ ଲାଗି ବହୁତ ଅସୁବିଧାର କାରଣ ହେଲା। ଆଉ ସେଇଥିରେ କ'ଣ ହେଲା, ନୂଆ ଜାଗାକୁ ଯାଇକି ଛୁଆର ଶିକ୍ଷାର ଅଭାବ ହେଲା, ଛୁଆର ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଯେତେବେଳେ ହେଲା, ଛୁଆକୁ ମାନେ ପରିବାରରୁ ବି ବାଧ୍ୟ କଲେ ଯେ ଯାଇକିରି ସେ ବାହାରେ ବାପା ମାଆ ସାଙ୍ଗରେ କାମ କରିବ। ବିଶେଷ କରି ପ୍ରଥମ ତ ଆରମ୍ଭ ହେଲା ଚାଷବାସରୁ ଛୁଆମାନଙ୍କର,
0: ଆଜ୍ଞା,
1: ଛୋଟ ଛୋଟ ଚାଷବାସ କାମରେ ଯାଇକିରି, ଆମର ଯେମିତି ସମ୍ବଲପୁରୀ ଭାଷାରେ କହୁଛନ୍ତି କି ପଲା ରୁଇବାଟା, ସିଜିନ୍ ଆସିଲେ ପଲା ରୁଇବା ପାଇଁ ପଡ଼େ, ଯେତେବେଳେ ମଜୁରୀ କାମ କରିବାକୁ ପଡ଼େ ବାପା ମାଆଙ୍କ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମଜୁରୀ କାମ ବି କରନ୍ତି। ତ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଛୁଆର ଶିକ୍ଷା, ଛୁଆର ବଞ୍ଚିବାର ଅଧିକାର, ଛୁଆର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଅବନତି ଘଟେ, ଆଉ ଉଚିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟର ବ୍ୟବସ୍ଥା ପାଏନି। ଆଉ ଚତୁର୍ଥ ଜିନିଷ ହେଲା, ସେ ଯେଉଁ ପରିବେଶ ଭିତରେ ରହେ ସେଠି ତା'ର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ନଥାଏ, ତ ସେଇଟା ଗୋଟେ ପରିସ୍ଥିତି, ମାନେ ପ୍ରଥମ ଜିନିଷ ସେଇଟା ଯେଉଁଥିରେ କି ଛୁଆ ଆଘାତପ୍ରାପ୍ତ ହୁଏ, ଶିଶୁର ଅଧିକାର ସେଥିରେ କ୍ଷୁର୍ଣ୍ଣ ହୁଏ।
0: ହଁ, ତ ଯାହା ଆପଣ କହୁଥିଲେ ବଞ୍ଚିବାର ଅଧିକାର, ତାପରେ ଗୋଟେ ଯେଉଁ ଜାଗାରୁ ସେମାନେ ବିସ୍ଥାପିତ ହେଉଛନ୍ତି, ଯେଉଁ ସହଭାଗିତାର କଥା ପଡ଼ୁଛି ସେଥିରେ ମଧ୍ୟ ସେମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରିପାରୁନାହାନ୍ତି, ଏବଂ ସେ ପାରିଭାଷିକ ଯେଉଁ ଭିନ୍ନତା ଆସୁଛି ତାଙ୍କର ବିସ୍ଥାପନ ଦ୍ୱାରା, ତାଦ୍ୱାରା ମଧ୍ୟ ତାଙ୍କର ଜୀବନ ପ୍ରଭାବିତ ହେଉଛି, ଏବଂ ସେଥିରେ ଆପଣ ଯାହା କହିଲେ ଶିକ୍ଷା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ସେମାନେ ପାଇବା ପାଇଁ ଆଉ ଠିକ୍ ଭାବରେ ଗୋଟେ ପରିବେଶ ପାଉନାହାନ୍ତି। ତ ଏଇ ଯେଉଁ ପ୍ରକାର ପରିବେଶ ସୃଷ୍ଟି ହେଉଛି କିମ୍ବା ଏ ପ୍ରକାର ଗୋଟେ ତାଙ୍କର ଜୀବନରେ ଗୋଟେ ଘଟୁଛି, ତ ଏଥିରେ ଯେଉଁ କାରଖାନା କର୍ତ୍ତୃପକ୍ଷ ରହୁଛନ୍ତି ତାଙ୍କର କ'ଣ ସବୁ ଭୂମିକା ରହିଛି, ଯେ କିଭଳି ଭାବରେ ଯେଉଁ ବିସ୍ଥାପିତ ପରିବାରମାନଙ୍କୁ ଥଇଥାନ କରାଯିବ ଏବଂ ଗୋଟେ ସୁନ୍ଦର ସ୍ୱାସ୍ଥ୍ୟକର ପରିବେଶ ଭିତରେ ତାଙ୍କୁ ରଖାଯିବ, ଏବଂ ଯେଭଳି ଭାବରେ ପିଲାମାନଙ୍କର ଅସୁବିଧା ନ ହୁଏ, ତାଙ୍କର ଭବିଷ୍ୟତ ପାଇଁ ସେମାନେ ନିଜ ଜୀବନକୁ କିଭଳି ଭାବରେ ଗଢ଼ିବେ, ସେ ଦିଗରେ ଯେଉଁ କର୍ତ୍ତୃପକ୍ଷ ରହିଛନ୍ତି ତାଙ୍କର କ'ଣ ସବୁ ଭୂମିକା ରହିଛି?
1: ବହୁତ ବଢ଼ିଆ ପ୍ରଶ୍ନଟେ ଆପଣ କରିଛନ୍ତି, ଧନ୍ୟବାଦ। ସେ ଏଇ ବିଷୟରେ ମୁଁ ଖାଲି ବିଶେଷ କରି ଆପଣଙ୍କୁ ଜଣାଇବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେ ହଁ, ଶିଳ୍ପାଞ୍ଚଳର ଯେଉଁ କର୍ମକର୍ତ୍ତାମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ବହୁତ ବଡ଼ ଦାୟିତ୍ୱ ରହିଛି, ଶିଶୁର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଲାଗି ସେମାନେ ବ୍ୟବସ୍ଥା କରିବେ ସେ ଜାଗାରେ। ବିଶେଷ କରି ଆମେ ଯେଉଁ କହୁଛୁ ଶ୍ୱାସ ରୋଗ, ତା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା, ବିଶେଷ କରି ମାଲ୍ ନ୍ୟୁଟ୍ରିସନ୍, ଛୁଆମାନଙ୍କର ପୁଷ୍ଟିକର ହାନି ଘଟୁଛି, ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ ସେମାନେ ସେଇ ଜାଗାରେ
0: ପାଇପାରୁନାହାନ୍ତି।
1: ତ ସେଥିପାଇଁ କହିକି ମାନେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଷୟରେ କହୁଛି ମୁଁ, ତ ସେଇ ସବୁ ଜିନିଷକୁ ସେମାନେ ବିଶେଷ କରି ଧ୍ୟାନ ଦେବେ। ତାପରେ ଶିଶୁର ଶିକ୍ଷାର ବ୍ୟବସ୍ଥା ସେ ପ୍ରଚୁର ଭାବେ ବ୍ୟବସ୍ଥା କରିବେ, ଯେହେତୁ ଶିଶୁ ଆମ ଦେଶର ଭବିଷ୍ୟତ, ତାଙ୍କ ପ୍ରତି ଆମେ ଯଦି ସମସ୍ତେ ଧ୍ୟାନ ଟିକେ ବିଶେଷ କରିଦେଉ ତାହେଲେ ସେମାନେ ଆହୁରି ଆଗକୁ ଯାଇପାରିବେ। ସେଇ ଶିଳ୍ପାଞ୍ଚଳରେ ସେମାନେ ଦରକାର ପଡ଼ିଲେ ସେଇମାନେ ବି ଭବିଷ୍ୟତରେ ବଡ଼ ବଡ଼ କାର୍ଯ୍ୟରତ ଅଫିସର ଭାବରେ ଆସିକି କାର୍ଯ୍ୟ କରିପାରିବେ। ତ ସେଥିପାଇଁ ଆମେ ସେମାନଙ୍କ ପ୍ରତି ଏସବୁ ଜିନିଷରେ ବିଶେଷ ଧ୍ୟାନ ଦେବା ଦରକାର। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଯେ ଛୁଆମାନଙ୍କର ପ୍ରୋଟେକ୍ସନ୍, ତାଙ୍କୁ ଯେଉଁ ସୁରକ୍ଷା ଦେବାର ବ୍ୟବସ୍ଥା, ସେଇଟାକୁ ବେଶୀ ଦରକାର ପଡ଼ୁଛି। କାହିଁକି ଆଜିର ଦିନରେ ମାଆ ବାପାମାନେ ଝିଅଟା ଟିକେ ବଡ଼ ହୋଇଗଲା ପରେ ଜଲ୍ଦି ବାହା କରିଦେଉଛନ୍ତି। ବାଲ୍ୟ ବିବାହକୁ ଆମେ ରୋକିବା ପାଇଁ ସରକାର ବହୁତ ଆଇନ ବି ବନେଇ ସାରିଲେଣି, ସେଥିପାଇଁ CDPO ମାନଙ୍କୁ ବି ଚାଇଲ୍ଡ ମ୍ୟାରେଜ୍ ପ୍ରୋହିବିସନ୍ ଅଫିସର ବି ବନା ସରିଛି। କିନ୍ତୁ ତଥାପି ମାଆ ବାପାଙ୍କ ମନରେ ସବୁବେଳେ ଗୋଟେ ଭୟ ରହୁଛି ଯେ ଆମ ଯେହେତୁ ବିସ୍ଥାପିତ ହୋଇକି ଅଲଗା ଜାଗାକୁ ପଳାଉଛନ୍ତି, ବଡ଼ ଝିଅଟେ ଅଛି, ସେମାନେ କାର୍ଯ୍ୟକୁ ବାହାରକୁ ପଳାଉଛନ୍ତି, ଝିଅକୁ ଘରର ଦାୟିତ୍ୱ ଦେଲେ ମନରେ ସବୁବେଳେ ତାଙ୍କର ଭୟ ରହୁଛି ଯେ ମୋ ଝିଅଟା ଠିକ୍ରେ ଅଛି କି ନାହିଁ ବୋଲି, ସୁରକ୍ଷା ପାଉଛି କି ନାହିଁ ବୋଲି, ସେ

0: পরিচয় নেবা?
1: মো অঙ্কিতা মহারেনা, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। আই এম ফ্রম গঞ্জাম বারামপুর। নাও আই এম পারসুইং দ্য পিজি ইন স্ট্যাটিস্টিক্স ফ্রম সম্বলপুর ইউনিভার্সিটি।
0: আচ্ছা, তো আপনার গঞ্জাম বারামপুর আসছন্তি, তো এত বাট আসলে কোন কিছু ভাবিকি আসিথিবে জায়গায় এডমিশন নেলে?
1: ফার্স্ট অফ অল, দের ইজ নো ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন গঞ্জাম, অল ওভার দ্য গঞ্জাম। সো আই চুজ দ্য স্ট্যাটিস্টিক্স ফর মাই ফিউচার ক্যারিয়ার। সো আই চুজ টু কাম।
0: ওকে, সো সো you came here in Sambalpur, so it is a thing of surprise that in throughout the Ganjam there is no college having statistics department.
1: Yeah,
0: so we are lucky enough to have statistics department in Sambalpur University.
1: Might be.
0: Yes, so now please tell us about your department.
1: Statistics department is too good in my my opinion or my view. The strength is 25, but we now consist of the 21 students in the year 23 to 25. There are three faculties. One is my HOD ma'am, and two assistant faculties, one sir and ma'am, and they are too good. That they teach very well, and we are very comfortable, and we are very happy with our teachers, and that is very happy with our colleges.
0: Great. So your department comes under mathematics, or you are having a separate statistics department?
1: No, both the mathematics and statistics department are different, and both in at the same area, but they have the different part.
0: Okay, so what is the selection process here for the admission? The same CPET exam?
1: Yeah, we get the CPET exam and get selected from here.
0: Okay, so now coming to the part of your hostel, so you came from Barhampur. So what about the hostel life here in Sambalpur University?
1: First of all, it is my first hostel life, so I feel a little bit quite fast when I first come here. But after onwards, I get very acquainted with that, with my friends, and after all, I did very good, and the facility, this hostel facility are very good, because there are too many hostels available here. Especially for girls, there are seven or eight hostels, so the hostel facilities are good.
0: Okay, and what about the safety concern for the girls?
1: The safety concern, the hostels are open from the 6 in the morning and closes at the 6 p.m. So after another 6 p.m. the girls are not allowed to go outside, and it is very safe for us, and the safety is very good. The security guards always stay out, and now we have to register if we go out, and when we come in, we have to sign in the registration book.
0: Okay, pehle apan ko sahita kotha ki bahut khushi lagila, bahut bahut dhanyawad.
1: Thank you, mate bahut badhiya lagla kotha ki.
0: Ho, dhanyawad. তাহলে শ্রোতা বন্ধু, আসন্তু এবে যিবা ইকোনমিক্স ডিপার্টমেন্ট কো, আমার সহিত জনে ছাত্র অছন্তি, আসন্তু প্রথমে তাঙ্ক পরিচয় নেবা।
2: মো নাম আধানন্দ মল্লিক, ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। মো ঘর হচ্ছে বরগড়, আউ মো সম্বলপুর ইউনিভার্সিটি এবে ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার পড়ছি।
0: আচ্ছা, তাহলে আপন বরগড় রু আসছন্তি, তো এইটি হোস্টেল রে রহুছন্তি না আপ ডাউন করছন্তি?
2: মো হোস্টেল রে রহুছি।
0: আচ্ছা, বহুত বহুত ভালো। তো ইকোনমিক্স ডিপার্টমেন্ট কো আসিবা, তো ইকোনমিক্স ডিপার্টমেন্ট রে আপন এবে যে সেকেন্ড ইয়ারে পড়ুচন্তি, তো কিছু মাস পরে আপনকর সরিযিব, তো আকু আপন কোন ভাবিচন্তি কোন করিবে?
2: এইথর জুন জুলাই রে একচুয়ালি নেট এক্সাম অছি, তো মু সেথি পাই ভাবুচি ভালসে প্রিপেয়ার হেবি। আউ জুন রে বি আমার লাস্ট সেমিস্টার অছি, ফোর্থ সেমিস্টার, এথর যেহেতু ফাইনাল ইয়ার, তো মু প্ল্যান করুচি মানে আউ থরে তা মানে ভালসে টিকে প্রিপেয়ার হেবি নেট যাইর পাই। আউ তা মানে মু আগ্রু ভাবিছি এমতি টিচিং লাইন কু যিবা পাই, তো মু টিকে প্রিপেয়ার হেবি সেথি পাই ভাবুচি টাইম নেকি।
0: বহুত ভালো, আও আমি বি আশা করছো আপন এক্সাম রে ভালো করন্তু। তাহলে কোহন্তু আপন যে পড়ুচন্তি ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো কোন কোন পাঠ পড়ুচন্তি?
2: ইকোনমিক্স ডিপার্টমেন্ট রে এবে যেহেতু মানে সম্বলপুর ইউনিভার্সিটি র নয়া সিলাবস হিসাব রে ডিজাইন হইছি মানে নন ক্রেডিট কোর্স গুড়া, যোটি নন ক্রেডিট কোর্স আও অলগা অলগা আমি ডিপার্টমেন্ট রু বি সাবজেক্ট গুড়া নেই পারিবা, যেমতি গুড়া আইডিসি অছি ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, যোটা কি আপন অলগা কো ডিপার্টমেন্ট র বি গোটে সাবজেক্ট কো নেকি আপন পড়ি পারিবে, আও তার বি তামনে এক্সাম হবো, আও তার বি ক্রেডিটটা রহিব। নন ক্রেডিট রে সেমতি আমার যেমতি অছি মানে পারফর্মিং আর্টস হেলা, যোগা হেলা, এনএসএস হেলা, তো এমতি গুড়ায় তা মানে নয়া নয়া রিলেটেড জিনিস গুড়া অছি যোটা কি শিক্ষা কো মিলুছি। আর যদি ডিপার্টমেন্ট র মু কহিবি মানে সাবজেক্ট গুড়া কো কো সাবজেক্ট আমি পড়ুছু, তাহলে যো বেসিকস অছি আমার মাইক্রো হেলা, ম্যাক্রো হেলা, তারপরে ইন্ডিয়ান ইকোনমিক্স হেলা, তারপরে এগ্রিকালচার ইকোনমিক্স হেলা, তারপরে যোটা আমি ম্যাথ আড়কু যদি যা স্ট্যাটিস্টিক হেলা, ইকোনোমেট্রিক্স হেলা, এমতি সাবজেক্ট গুড়া অছি।
0: আচ্ছা, তো আপনার যে মেন কোর সবজেক্ট ব্যতীত আপনার যে অলগা সবজেক্ট যে পড়ুছেন, যে কহিলে আইডিসি হেলা নন ক্রেডিট কোর্স, মানে এটা কেবেঠু হেলা? এটা তো বোধহয় আগ্রু নথিলা এমতি?
2: না, এটা 2023 রো বোধে।
0: আচ্ছা আচ্ছা, মানে বহুত ভালো ইনিশিয়েটিভ এটা, কারণ জনে কোনসি বি স্ট্রিম রে নেকি পাঠ পড়ুছি তাহলে সে এই নন ক্রেডিট বা আইডিসি কোর্স রু বহুত কিছু সে জানিপারিব, অন্য সবজেক্ট বিষয়ে, অন্য ডিপার্টমেন্ট বিষয়ে, অন্য কোর্স অফ স্টডি বিষয়ে সে জানিপারিব। এটা ভালো ইনিশিয়েটিভ নিয়া হলা আমার ওড়িশা সরকার তরফ রু। তাহলে আসন্তু এবে যিবা আপনক হোস্টেল লাইফ কু, তো হোস্টেল লাইফ বিষয়ে কিছু কহন্তু, এই জায়গায় কেমতি আপন এনজয় করছন্তি, এই জায়গার খাদ্য কেমতি কোন?
2: যদি মু সম্বলপুর ইউনিভার্সিটির পরিবেশ কথা কহিবি তাহলে এইঠি পরিবেশ বহুত ভালো। কোন পাইনা আপন সবুয়াড়ে দেখিবে এইঠি তামানে প্রাকৃতিক পরিবেশ রহিছি, আউ সবু জায়গায় তা মানে আপনার দেখবে সবুটি গছ অছি, ন্যাচুরাল ন্যাচুরাল লাগে, ভালো পানি পবন এই জায়গার বহুত বড়িয়া। তো হোস্টেল লাইফ বি বহুত বড়িয়া, তা মানে সবুলে টিকে শান্তি মাহল রহে, পড়িবা মাহল রহে এইঠি, তো বহুত ভাল লাগে সম্বলপুর ইউনিভার্সিটি ক্যাম্পসটা। আর এইঠি কোনসি প্রকার কিছু অসুবিধা নাই, আপন যদি আপন কো জিনিস দরকার আপন কিনা পাই চাহুচন্তি তাহলে এইঠি ইউনিভার্সিটির গুটে কমপ্লেক্স মার্কেট অছি। তারপরে আপন যদি হেলথ উপরে কো নেকি কইবে, হেলথ হাইজিন কো নেকি, তাহলে এইঠি গুটে তা মানে জিম অছি। তারপরে সেমতি এটিএম র সুবিধা হয়ে গলা, তারপরে ব্যাংক র সুবিধা হেলা, পোস্ট অফিস র সুবিধা হেলা, ক্যাম্পসরে বিভিন্ন প্রকার সুবিধা গুড়া আছে, আপনাদের এইটু কোয়াড়ু বাহারকু যাওয়াকু পড়িবনি, আপনারা এইটু সব সুবিধা গুড়া পাইপারিবে।
0: বহুত বহুত বড়িয়া, এমতি সুবিধা সব জায়গায় রহিবা কথা। এবে তো জানলে আপনাদের পাঠপড়া বিষয়ে, আপনাদের হোস্টেল লাইফ বিষয়ে, তো ইয়া ব্যতীত আপন কোন করন্তি, মানে আপনাদের এক্সট্রা করিকুলার অ্যাক্টিভিটি বিষয়ে কিছু কহন্তু?
2: এক্সট্রা করিকুলার অ্যাক্টিভিটি তাহলে মোর একচুয়ালি হবি গুড়া আছে, যেটা কি মতে তা মানে বহুত খুশি লাগে, যেটা কি মু গীত গায়ে আউ তারপরে অ্যাক্টিং করে, ডান্স করে। যেহেতু এটা গোটে ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি লেভেলরে বহুত গুড়ায়ে ফাংশন হেলা, তারপরে কালচারাল প্রোগ্রাম হেলা, তারপরে ইউনিভার্সিটির যেমতি সেমিনার হেলা, ওয়ার্কশপ হেলা, এই জিনিসগুড়া হুয়ে ইউনিভার্সিটির। মু গীত গাই মোর গোটে নয়া পরিচয় গড়িছি, যে নাই মাধব গোটে ভালো গীত গায়ে, সমস্তে জাণন্তি। তো অলগা অলগা ডিপার্টমেন্টরু বি এমতি মতে মানে নিমন্ত্রণ মিলে, যে আমার এমতি কালচারাল প্রোগ্রাম অছি, আউ তুমি আসিব গোটে গীত গাইব, ভাল লাগি, আউ মু যাইকি সেইঠি মানে যোগদান দিয়ে আউ গীত গায়।
0: বহুত বড়িয়া, তাহলে আম শ্রোতা বন্ধু বি আপনাকু ঠু গোটে গীত শুনিবাকু চাহুতিবে নিশ্চয়, তো কিছু গোটে হেই যাও।
2: আচ্ছা, তাহলে মু গোটে সম্বলপুরী গীত অছি, গোটে ফোক গীত, যেটা কি আমার এই সম্বলপুর ইউনিভার্সিটি ভাইয়া যে পানি পবন এইঠু যে ন্যাচুরাল এনভায়রনমেন্ট অছি, তাকে নিয়ে গোটে গীত অছি, মু সেইটা হালকা টিকে গাইকি শুনেবি।
0: নিশ্চয় নিশ্চয়।
2: ই পায়েন পবন ঝর ডগর সবু নিজর, ওহো সবু নিজর, ই পায়েন পবন ঝর ডগর সবু নিজর, ওহো সবু নিজর, ইতার বিনা লাগসি আমকু, ইতার বিনা লাগসি আমকু, ইতার বিনা লাগসি আমকু রে ধন সবু অসার, ই পায়েন পবন ঝর ডগর সবু নিজর, ওহো সবু নিজর, ই পায়েন পবন ঝর ডগর সবু নিজর, ওহো সবু নিজর, সতে সবু আমর। ধন্যবাদ।
0: বহুত বহুত ধন্যবাদ, আপনার সহ কথা হয়ে বহুত খুশি লাগিলা। তাহলে শ্রোতা বন্ধু আসন্তু এবে যিবা আমি ওড়িয়া ডিপার্টমেন্ট কু, জনে ছাত্রী অছন্তি আমার সহ, তাঙ্ক সহ আমি প্রথমে কথা হবা, প্রথমে তাঙ্ক পরিচয় নেবা।
3: সমস্তঙ্কু নমস্কার, মু বীণা বিশি বলাঙ্গীর জেলা পণ্ডরাণী গ্রামর আসিছি, এবং বর্তমান মু সম্বলপুর বিশ্ববিদ্যালয় বুল্লারে নিজের স্নাতকোত্তর ওড়িয়া বিভাগে নিজের পাঠকু আগি নেউছি।
0: তো আপনকর কো ইয়ার এটা?
3: এটা আমার ফার্স্ট ইয়ার।
0: আচ্ছা, ফার্স্ট ইয়ারে অছন্তি, আপন বলাঙ্গীর আসছন্তি, তো বলাঙ্গীরে আপন কোউটু পড়ুতিলে আপনকর গ্রাজুয়েশন?
3: মু রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্ডারে থিবা লইসিঙ্গা কলেজে পড়ুতিলে।
0: আচ্ছা, লইসিঙ্গা কলেজে আপন পড়ুতিলে, তো এতে বাট আসিলে আপন সম্বলপুর কু?
3: হ্যাঁ।
0: কোন ভাবি কি আসিলে, কিছু আপনকর ফিউচার এসপিরেশন থিবো?
3: হ্যাঁ, মোর যে টিচার থিলে সে সম্বলপুর ছাত্র।
0: আচ্ছা,
3: ছাত্র ছাত্রী যে তিনোটি টিচার থিলে মোর, হিমাংশু স্যার, দর্জি স্যার এবং মামিনা ম্যাম, তো সে মানে তিন জন এইটি পড়ুতিলে, তো সেমানক দ্বারা মু ইনস্পায়ার হই এটি পড়িবা পাই ইচ্ছুক।
0: আচ্ছা আচ্ছা, বহুত ভালো, তো এবে আপন আকু কোন করিবাকু চাহুচন্তি ইয়া পরে?
3: আগকু কারণ কি ডিফিনেটলি মু প্রফেসর হবাকু হি ইচ্ছা প্রকাশ করুছি।
0: আচ্ছা,
3: জীবনর লক্ষ্য হই সেয়া।
0: আচ্ছা, নেট এক্সাম দেবে, পিএইচডি করিবে, তারপরে আকু লেকচারশিপ পাই জিবে।
3: আচ্ছা,
0: তো ওড়িয়া ডিপার্টমেন্ট বিষয়ে কিছু কহন্তু, এই জায়গায় কেমতি কেতে জন স্টুডেন্ট অছন্তি, ফ্যাকাল্টি কোন কেমতি পাঠ পড়া হউছি, কোন কিছু কহন্তু?
3: নিশ্চিত ভাবে ওড়িয়া ডিপার্টমেন্ট কু সংস্কার এবং শালীনতার গোটে ডিপার্টমেন্ট বলে কুহা যায়, ତ ଏଠି ବି ପ୍ରଥମେ ପ୍ରଥମେ ଯେବେ ଆସିଲୁ ତେବେ ସେମିତି ନୂଆ ଜାଗା ତ ଆଡ଼ଜଷ୍ଟମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ପଡ଼ିଲା। ବାକି ଏଇ ଜାଗା ବହୁତ ଭଲ, ସାର୍ ମାନେ ମାନେ ଆମ ଟିଚର ମାନେ ଆମ ଯାହା ଯାହା ସବୁ କମ୍ଫର୍ଟେବଲ, ତାଙ୍କ ସାଙ୍ଗେ କଥା ହେବା ମାନେ ସେ ତାଙ୍କ ପଢ଼ା ଷ୍ଟାଇଲ, ଯେହେତୁ ଆମ ଗୁରୁଙ୍କ ଗୁରୁ ତ ତାଙ୍କର ପଢ଼ାଇବା ଶୈଳୀ ଏବଂ ସମସ୍ତେ ବହୁତ ଭଲ। ପାଖାପାଖି 100 ଆମ ଇୟରରେ 50 ଆଉ ସିନିୟର ଇୟରରେ 50 ଜଣ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଥିବୁ ଏବଂ ସମସ୍ତେ ଭଲ। ଏଠିର କଲଚର, ଏଠିର ସବୁ ଫଙ୍କସନ୍ ସବୁ ବହୁତ
0: ନିହାତି ଭାବରେ। ତ ଆପଣ ଏଠି ହଷ୍ଟେଲ ରହୁଛନ୍ତି?
3: ହଁ ଆଜ୍ଞା।
0: ତ ହଷ୍ଟେଲ ଲାଇଫ ବିଷୟରେ କିଛି କୁହନ୍ତୁ, ସେ ଜାଗାରେ କେମିତି ଆପଣଙ୍କର ଖାଦ୍ୟପେୟ ଭଲ, ତାଙ୍କର ଆପଣଙ୍କ ରହିବାର କେମିତି କ'ଣ ଫେସିଲିଟି ଅଛି, ମାନେ ଆପଣ ଯେହେତୁ ଝିଅ ମାନେ ସୁବିଧା କ'ଣ ଅଛି ତାଙ୍କର ସେଫ୍ଟିକୁ ସୁରକ୍ଷାକୁ ନେଇକି?
3: ହଷ୍ଟେଲ ଜୀବନ ତ ପ୍ରଥମେ, ଏଇଟା ମୋର ପ୍ରଥମ ଜୀବନ ହଷ୍ଟେଲରେ, ତ ପ୍ରଥମେ ପ୍ରଥମେ ବହୁତ ଡର ଲାଗୁଥିଲା, ଘରେ ବି ବହୁତ ମାନେ ବହୁତ ଡରୁଥିଲି ଝିଅକୁ କେମିତି ଛାଡ଼ିବୁ ଏକୁଟିଆ। ବାକି ଆମ ହଷ୍ଟେଲରେ ବହୁତ ଭଲ, ସେଠି ମାନେ ସକାଳ 5 ଆଗରୁ ହଷ୍ଟେଲ ଖୋଲା ନଥାଏ ଏବଂ ସନ୍ଧ୍ୟା 6 ପରେ ବନ୍ଦ ହୋଇଯାଏ, ତ ସେଫ୍ଟି ଥାଏ ଏବଂ ସିକ୍ୟୁରିଟି ସମସ୍ତେ ଅଛନ୍ତି, ମେଟ୍ରୋନ ଦିଦି ସମସ୍ତେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରନ୍ତି ଦେହ ଖରାପ ହେଲେ। ଆଉ ଖାଦ୍ୟ ତ ହଷ୍ଟେଲରେ ଯେମିତି ମିଳିବା କଥା ସେମିତି ହିଁ ମିଳୁଛି।
0: ଆଚ୍ଛା, ତ ଆପଣଙ୍କର ଯଦି କାହାର ଦେହ ଖରାପ ହେଲା ତ ଏଠି ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ର ଅଛି?
3: ଆଜ୍ଞା ଅଛି ଅଛି।
0: ଆଚ୍ଛା, ତ ବହୁତ ଭଲ। ଆଉ ଆପଣ ପାଠପଢ଼ା ବ୍ୟତୀତ ଆଉ କ'ଣ କରନ୍ତି ଆପଣ, ଏକ୍ସଟ୍ରା କରିକୁଲାର ଆକ୍ଟିଭିଟି?
3: ଏକ୍ସଟ୍ରା କରିକୁଲାର ପାଠପଢ଼ାରେ ହେଇଯିବ, ମୁଁ କବିତା ଲେଖେ, ଗଳ୍ପ ଲେଖେ, ଗୀତ ଗାଏ।
0: ଆରେ ବହୁତ ବଢ଼ିଆ। ତ ଯଦି କିଛି କବିତା ଗଳ୍ପ କିଛି ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁଙ୍କ ପାଇଁ ଯଦି କହିପାରିଲେ ବହୁତ ବଢ଼ିଆ ହେବ।
3: ଏହି ବିଷୟରେ ଗୋଟେ କବିତା ଲେଖିଥିଲି, ସେଇଟା ହିଁ କହୁଛି।
0: ନିଶ୍ଚୟ ଭାବରେ କୁହନ୍ତୁ, ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଶୁଣିକି ଖୁସି ହେବେ।
3: ସବୁ ଫୁଲର ସବୁ ବାସ୍ନାକୁ ଢାଙ୍କି ଦିଏ ତାର ଟିକେ ମହକ, ତାକୁ ଦେଖିବା ମାତ୍ରେ ମନରେ ଆଖିରେ ଓ ମୁହଁରେ ଗୋଟେ ନୂଆ ଚମକ, ତା ସହ ଥିଲେ ସମୟର ଗତି ଜଣାପଡ଼େ ନା, ତାକୁ ଛୁଇଁବା ମାତ୍ରେ ମନରେ ଅସରନ୍ତି ଶକ୍ତିର ଅନୁଭବ, କିନ୍ତୁ ତାକୁ କେବେ ବୁଝି ହୁଏ ପୁଣି କେବେ ବୁଝି ହୁଏ ନା, ସେ ମୋ ବର୍ତ୍ତମାନର ସାଥୀ, ତା ଭିତରେ ଅତୀତର ସ୍ମୃତି, ତାକୁ ନେଇ ଭବିଷ୍ୟତର ସ୍ୱପ୍ନ ଦେଖେ, ସେ ମୋ ଅନ୍ଧାର ମନର ଗୋଟେ ସୁନ୍ଦର ଜ୍ୟୋତି, ତା ଭିତରେ ଦେଖିଛି ଜୀବନ, ସେ କୁହେ ମୋତେ ଜୀବନର ନୂଆ ନୂଆ କଥା, ସବୁ ଅନୁଭବ ଅନୁଭୂତି ହୁଏ ଯେବେ ହେଲା ବହିଃ ବନ୍ଧୁତା।
0: ବହୁତ ବହୁତ ବଢ଼ିଆ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣଙ୍କ ସହିତ କଥା ଲାଗିକି ବହୁତ ଖୁସି ଲାଗିଲା।
3: ଧନ୍ୟବାଦ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ, ଏବଂ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।
4: ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆପଣମାନେ ଶୁଣିଲେ ତ? ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ସମ୍ବଲପୁର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ସମ୍ପର୍କରେ ଅନେକ କଥା ଜାଣିପାରିଥିବେ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ପ୍ରତିବର୍ଷ ମେ ମାସ 31 ତାରିଖକୁ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ବିଶ୍ୱ ତମ୍ବାଖୁ ବର୍ଜନ ଦିବସ, ୱାର୍ଲ୍ଡ ନୋ ଟୋବାକୋ ଡେ ଭାବେ ପାଳନ କରାଯାଏ। ମାନବ ଜୀବନ ପ୍ରକୃତିର ସବୁଠାରୁ ଅନୁପମ ଓ ଅମୂଲ୍ୟ ଉପହାର। ଆଜିର ପରିବେଶରେ ତମ୍ବାଖୁ ନାମକ ଏକ କ୍ଷତିକାରକ ମନ୍ଥର ବିଷ ଏହି ଅମୃତମୟ ଜୀବନକୁ ମୃତ୍ୟୁର କରାଳ ଗ୍ରାସ ଆଡ଼କୁ ଠେଲି ଦେଉଛି। ଧୂମପାନ ହେଉ କି ଗୁଟ୍କା, ଏସବୁ ମାନବ ସଭ୍ୟତା ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟର ପରମ ଶତ୍ରୁ। ଏହି ଦିବସ ପାଳନର ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଜନସାଧାରଣଙ୍କ ମଧ୍ୟରେ ଆତ୍ମସମୀକ୍ଷା ଓ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରିବା। ତମ୍ବାକୁ ସେବନ ବ୍ୟକ୍ତିର ଶରୀର ସହିତ ହସଖୁସିର ସଂସାରକୁ ଅକାଳରେ ଉଜାଡ଼ି ଦିଏ। କ୍ଷଣିକର ସୁଖ ପାଇଁ ମଣିଷ ନିଜ ପଇସା ଖର୍ଚ୍ଚ କରି କର୍କଟ, କ୍ୟାନ୍ସର ଭଳି ଦୂରାରୋଗ୍ୟ ବ୍ୟାଧିକୁ ନିଜେ ଆମନ୍ତ୍ରଣ କରିଥାଏ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ତମ୍ବାଖୁ ମୁକ୍ତ ସମାଜ ଗଠନ କେବଳ ସ୍ଲୋଗାନରେ ନୁହେଁ, ଏହା ଆମର ଦୃଢ଼ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଉପରେ ନିର୍ଭର କରେ। ଧୂଆଁ ବଳୟରେ ନିଜ ଅମୂଲ୍ୟ ଜୀବନ ଓ ପରିବାରର ହସଖୁସିକୁ ଆହୁତି ନ ଦେଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଆଦରି ନେବା ଉଚିତ। ନିଜର ସଚେତନତା ହିଁ ଏକ ନିରାମୟ ସମୃଦ୍ଧ ସମାଜର ମୂଳଦୁଆ ସାଜିବ। ତ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଶୁଣିବା ଆଉ ଏକ ଗୀତ, କଥାଚିତ୍ର ମିଷ୍ଟର ଇଣ୍ଡିଆ, କଣ୍ଠ କବିତା କିଶୋର ମୂର୍ତ୍ତି ଓ ସାଥୀମାନେ ସଙ୍ଗୀତ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ପ୍ୟାରେଲାଲ।

0: আর হেলা নাই করবুগা চাষে কে ভেদি রে, আর চাষে হেলা করি দেলে সবু সরি গলা, আর কাহাকে কহেবু দুঃখ বুড়ি যিবা ভেলা। এ কলিয়া গুজরি দেখত গুরিয়া, ও ও কা হেসি গা দেখত ওর তো তো তো তো তো তো তো তো তো
1: কামে লড়িলে কেনতা যেবুয়া, ইয়ে তো ভোক্স সবু পাসরি দেসন।
2: তুই কাঁড়া পুটুর পুটুর হোথলু গা?
1: কিছু নেই গো, বড়ে পুরু আইল তো ভোক লাগিবান বলে কুলি, আর তুমি তো কামে লাগিলে নি
2: ভোক সস পাসরি দেস ইটা কুলু তো
1: যে বস আগ খাই দিও তো।
2: মালতি এ মালতি
1: নিজে
2: বারে তোর পায়গন পুড়াকে নেই মানবাকে পড়বা গা।
1: তুমি কে সবু বেলে খালি
3: ওই বউ মামলু মালতি দুহে যাক ইনু অছ?
2: জুহার আজ্ঞা।
3: জুহার জুহার জুহার, মুই তোমার ঘর আড়ু আইলি ন, কাঁ করি মতে খুঁজুতল পরে বউ মামলু?
2: হ্যাঁ আজ্ঞা, আমার সিজন বাইগন পাতল খুঁটা ব্যাটটা নেই অছে আজ্ঞা।
3: হ্যাঁ হ্যাঁ,
2: হেথি কিরা লাগি বসলেন তো হেথির লাগি
1: আয় উপায় টিকে নাই কলে আজ্ঞা, এতে দুঃখে কলাটা সবু চরি দেবে।
3: হ্যাঁ হ্যাঁ সত কথা, হেথির লাগি তো শুনলা কি নাই ছে কিরা লাগিছে তো দেখমা জি।
2: নাই হলে ভেলা বুল্লা বলুন তো।
4: হ্যাঁ গা বাবু মঙ্গলু, চাষে হেলা কলে তো ভেলা বুড়বারটা নিদা নে
2: কি গা,
4: মতে হেলা করব বলে তোমার কায় অবস্থা হবা যে হেটা জানি পারুছ?
2: হ্যাঁ কি কি এন্দা কহলা গা, কি গা এ শুনলু ভেল মালতি? তুমি শুনলো ভেল আজ্ঞা?
4: তুমি কিহে মতে চিনি নাই পারল নে, মুই জানিথিলি তোমার দরকার পড়লা বেলকে মোর ছাতি চিরিকি সবু লুটি নিয়ে যাব, আর মোর কথা পড়লা বেলকে মতে চিনি বি নাই পারবা কি নাই?
1: ইয়ে মা এটা কায় কথা কহুছ বলুছে, কা করি এন্তা কহুছ?
2: হ্যাঁ হ্যাঁ কি কি তুমি কা করি এন্তা কহুছ?

0: হে ভগবান, দেখো তো আজ আমার কেড়ে ভাই গাই যে আমার মা মায়েরটা আমার সঙ্গে কথা লাগুছ। জোহার মা, জোহার, জোহার গো মা।
1: হ্যাঁ গা মঙ্গলু, হ্যাঁ রে মালতী, মোর দুঃখ সুখ তুমি নাই বুঝবার বলে দিনু দিনকে মোর দেহে পা নসি নসি যাউছে।
0: আমি তো তোমার ছুয়া পিলা গো, আর তোমার কথা আমি নাই শুনলু।
1: এ পুতা শুন তো,

0: এটা একদম সত। তুমি তো বুঝুছ কি না?
1: বুঝলু গোমা, বুঝলু যে এই ময়লা কেচড়া পানকে চাষে লগালে তোমার কেঁ অসুবিধা হবা যে, হ্যাঁ কথাটা তো জানি নাই হেলা মা।
0: এটি মোর দুঃখ বড়ি যাইসি, মতে বড়া অসুবিধা আসি, কাঁ করি বলে।